ফিল্মিসেই কদলগে আরইবদা মুক্তাবিরসে ওয়ারি লইদ্রি ফিল্মদগে এ কে ইয়াংগোই এস কে মঙ্গাং দিব্যা হবম আমাদে লইজিং খোম্বি মায়াম পুন সকমিনবেসে সৈরেংবা অজিত বাবু নিংথৌজাম সৈরাংবা নানাও সগোলমাং।

ফিল্মি সেগে খুদল তাবিরে আদম ধরম তাবিরি বাসে কাজবানি ইমফাল দিগিনি হাউজিগায়ু কিপুং তরে তারে সন্দুকচেরি খঞ্জাল নাচ চৌ

0: พระผู้กี้ได้ดีบ้าโกนมายามปุ่นอมักชิงโดมาดูร้อยนมักอามักอามักงังใน
1: อาเกสุนโนจักรนาเทโรกุนดิชากุน
0: ชิกิตุงดาจักรนาถกิกุนดิชามันดีเลี้ยงบกิวาริเชมัชิอมุกตาฮานะมัชิธรรมบีระธรรมบีระกันี
1: ตาลาเกมหาพระผู้ใจเชกุริลานรตน
0: ชมตาวตันจักรบวนดูกิมังดามาพระผู้อิบุนะจักรวิขุเทกกลวยนันตระอดุกิมัติจักรวิชิชัย
1: เอโมโตกิตันพระผู้Kauri kato kyon
0: Matawa chumna Mahaprabhu ibuona matam kon ke amuk che Jagoi kutiek ka loina na cha
1: na lai Apuna uda joge na che ro o bhakta kon
0: Mahaprabhu ibuona masamak na Asai ki jagoi si chaning naktana bhakta chinga loina na bhakta da जगोई शावन ही चल
1: ले आपने नाचते जावे प्रभु रो मन हरा
0: भक्त जी ने जगोई छाब तो उबतो द महाप्रभु मोसो मामा सामक छु जगोई छाब से मसे यौनिंग द माक जगोई छार
1: सात संप्रदाय तुबे एको धांग कौरी लो
0: छिगे मतुंग द ibung ona jagoi charwa charge ni ko matamadu deida sat sampradai sampradai taret ase amat waina punjan nagri
1: sri bas rama iragu gobinda mukun
0: makoi de kana kana no luching basing ha de sri bas ramrai raghu gobinda mukunda haridasa
1: hey haridasa gobinda Madhav Govind
0: Haridasa Govinda Ananda

আগস ফানি ইম্ফাল আর হুনাখৌ ইবং ইথুমনা আচুই পাও না রিমেকপ দা আচুই খামদায় পাও মণিপুর চিফ মিনিস্টার ইউমনাম খেমচান সিং ইন্সপেক্টর জেনারেল আসাম রাইফল সাউথ মেজর জেনারেল গৌরব শর্মা এসসি এসএম কমান্ডার 19th সেক্টর আসাম রাইফলস ব্রিগেডিয়ার প্রয়ুষ কুমার পিং এন সোদা আচু মিটিং পামরুম হাইরাম কংগ্রেস প্রেসিডেন্ট গলা চিফ মিনিস্টার সাগসা অক্রম ইপোবি সিং থান্দ ইন্টারনালি ডিসপ্লেস পার্সন আইটিপিস পিংলি সেন্সেস অপারেশন মুখিকা রং লখা কচিচা রমলি হান উং রক রেফু খবাই তিমান সাহাইরাম ওয়েস্ট বেঙ্গল উই কলকাতালি ফ্রি স্কুল স্ট্রিট নিউ মার্কেট এরিয়ালি আচুং থর হোটেল মেট্রিক শক অসৎলি মি চিকো হিসং হাইর গলা মি থ্রুকলি খমাসা চাইরাম গলা ঝাড়খণ্ড সরকার কতম নাও পিং ইরেগুলারিটিস উই পংলি প্রোটেস্ট সা হিউবং সরকার রিক্রুটমেন্ট এক্সাম হং মদি মদি ক্যান্সেল সামি হাইরাম আর বাবিং হি মেসা এনাসা মণিপুর চিফ মিনিস্টার ইউমনাম খেমচান সিং ইন্সপেক্টর জেনারেল আসাম রাইফল সাউথ মেজর জেনারেল গৌরব শর্মা এসসি এসএম কমান্ডার 19th সেক্টর আসাম রাইফলস ব্রিগেডিয়ার প্রয়ুষ কুমার পিং এনং সোদা আজ মিটিং পামরুম হাইরাম মণিপুর ইউনিভার্সিটি আসাম রাইফলস রুমিদ কনভেনশন মিয়ন কী খালে হিউই নরান নিউই পংলি সানরুম হাইরাম মিটিং চিলি ইভেন্টস খুইকা কী খালে হিলি কসই কপন মালেলা কতং খোখ এন কতম রোগ মথালাগে মিয়ন খবাই উই নরান নিউই পংলিলা সানরুম হাইরাম চিফ মিনিস্টার ইউমনাম খেমচান সিং মতুমি কাহং আসাম রাইফলস পিং মণিপুর উই রিচুম নাও পিংলি কোপারেশন খামি কল কতম খামি হি থেলগ রিংগফা নিং খুম ফংসক হাইরাম আয়া কমিউনিস কংলাইপাক কমিউনিস্ট পার্টি উই মিলিডেন্স রাইমি হং মদি থ্রুক মণিপুর সরকারলি খুচু কুৎলা এন সোদ উংহামসং হাইরাম তাইবং গনবান গথান ক্রুপ চিলি সনামদি চংদ আয়া উংহামসং খাইনা ফার্স্ট মণিপুর রাইফলস প্যারেড গ্রাউন্ড ইম্ফালদি উংহাম গসং উই প্রোগ্রাম চি হোম ডিপার্টমেন্ট রুমিদ খুইকা হাইরাম প্রোগ্রাম চিলি চিফ মিনিস্টার ইউনাম খেমচান সিং মতুমি কাহং স্টেট খিলি নোমে সিং লেলখা এ চিংরি কহাই মুখুরা লাকমর মতুমিয়াম রিভাইস রেন্টার কাম রিহেবিলিটেশন পলিসি 2018 উই আজিং উংহামসং কহাই রাইমি বিংলি কসাবাই নতং সরকার খাচন মির হংহাই উংহাম উংহাম সং হাই রাইমি পিং হি মণিপুর চিংরি এন পান খবাই কসা হি কহ কতমরুদ খুয়দ রিংগফা নিং খুং ফংসক হাইরাম ডিরেক্টর জেনারেল অফ পুলিশ